0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার সৈতে।
2: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
3: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার, 1433 ভাস্করাব্দর শাওন মাহর 5 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 22 তারিখ। পঞ্জিকার পুরা পুয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর অষ্টমী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:48:42 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:13:45।

0: সেইটো পার্টি লাগিব। প্রথমে চ্যাম্পিয়নৰ লগত সেলফি লম। আইডিয়া, ইয়াতেই পার্টি করিম।
1: পিজ্জা পার্টি,
0: ইয়ে। তোমার কার্ড আর পিন দিয়া, মোর কার্ডৰ ডিটেইলস মই মোৰ নিজেই দি দিম।
2: আরবিআই কয় আপোনাৰ পিন, OTP, CVV বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনৰ লগত শেয়ার নকৰিব। অনলাইন ব্যাংকিং কেৱল নিজৰ কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কৰ পৰাহে কৰিব।
1: বাই গার্লস, কোন ফালে গৈছা?
0: শুনা নাই?
1: নো শেয়ারিং।
2: আরবিআই কয় জানি লওক, সতর্ক হওক।
3: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
4: হয়,
3: সঠিক চিকিৎসায় সকল সলনি করে দিলে।
4: পিছে এনে যত্ন কত পালি?
3: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
4: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
3: নহয়ও, শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সর লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
4: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
3: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
5: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
6: प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: বিবিধ ভারতী গুৱাহাটীৰ বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লবলৈ আপুনি আমালৈ হোৱাটছএপত মেছেজ কৰিব পাৰে। আমাৰ নম্বৰ হৈছে 6003166944। পুৱা প্ৰচাৰিত ফোন ইন অনুৰোধৰ গীতৰ অনুষ্ঠান সুৰধ্বনি আৰু সন্ধিয়া প্ৰচাৰিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিলৈ আলোচিত বিষয় সম্পৰ্কত আপোনাৰ মতামত আদি প্ৰেৰণ কৰিবলৈ আপুনি আমাৰ হোৱাটছএপ নম্বৰটি আজিয়েই টুকি থওক। আমাৰ নম্বৰ হৈছে 6003166944। আপোনাৰ সৈতে আমাৰ যোগাযোগৰ এক নতুন মাধ্যম হৈছে হোৱাটছএপ মেছেজ। আমাৰ নম্বৰ 6003166944।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: গীতিমালিকা অনুষ্ঠানৰ শেষত শুনোৱা হওক নিৰ্মল প্ৰভা বৰদলৈ ৰচিত আৰু অবনিৰঞ্জন পাঠকৰ প্ৰযোজনাত পাহৰি দাসৰ কণ্ঠৰে টিকেট।

0: অনুষ্ঠানো আয়োজন করা হয়, যিয়ে পর্যটকর সকলক ডিমাহাসাওর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যর সৈতে পরিচয় করাই দিয়ে। এই উৎসবের মূল উদ্দেশ্য হয়েছে স্থানীয় উদ্যোগী, শিল্পী আর ব্যবসায়ী সকলক এক বিপন্নর মঞ্চ প্রদান করে তেওঁলোকৰ আর্থিক বিকাশত সহায় করা আর একে সময়তে জেলাখনের পর্যটন উদ্যোগকো অধিক শক্তিশালী করে তোলা।
1: অসমৰ একমাত্ৰ পাহাৰীয়া নগৰ তথা ডিমাহাচাও জিলাৰ সদৰ হাফলঙত পানীৰ জটিল অৱস্থাৰ স্থায়ী সমাধানৰ লক্ষ্যৰে গ্ৰহণ কৰা মিছন গ্ৰেটাৰ হাফলং জল যোগান আঁচনিৰ কাম আনুষ্ঠানিকভাৱে যোৱা 16 জুলাইত আৰম্ভ হৈছে। এই আঁচনিৰ অধীনত লডিগাঁৱৰ মাটি সংৰক্ষণ বিভাগৰ আংশিকভাৱে বেদখল হৈ থকা ভূমিত প্ৰস্তাৱিত জলাধাৰ নিৰ্মাণৰ বাবে বৃহস্পতিবাৰে উচ্ছেদ অভিযান আৰম্ভ কৰা হয়। এই সম্পৰ্কে আমাৰ সংবাদদাতাৰ এক প্ৰতিবেদন।
0: অসমৰ একমাত্ৰ পাহাৰীয়া নগৰী তথা ডিমাহাচাও জিলাৰ হদৰ হাফলঙত পনীয় জটিলতাৰ স্থায়ী সমাধানৰ লক্ষ্যৰে গ্ৰহণ কৰা মিছন গ্ৰেটাৰ হাফলং জল যোগান আঁচনিৰ কাম আনুষ্ঠানিকভাৱে যোৱা 16 জুলাইত আৰম্ভ হৈছিল। অমৃত 2.0 আঁচনিৰ অধীনত অনুমোদিত এই প্ৰকল্পৰ মূল উদ্দেশ্য হৈছে হাফলঙত দীৰ্ঘদিনীয়া পনীয় জটিলতাৰ দূৰ কৰি নিৰাপদ, নিৰ্ভৰযোগ্য আৰু স্থায়ী পনীয় জল যোগান নিশ্চিত করা। কেন্দ্রীয় সরকারও 1.63 কোটি টাকার ব্যয়ে রূপায়ণ হবলগা এই প্রকল্পত প্রতিদিনে 70 লাখ লিটার পানি পাম্পিং করার ক্ষমতা থাকিব। ইয়ার জড়িয়তে 10,000 অধিক পরিয়ালক গৃহস্থলী জল সংযোগ, হাউস সার্ভিস কানেকশন প্রদান করা হব। লগতে সমগ্র হাফলং নগরীত প্রায় 70,000 কিলোমিটার ক্ষ পানি যোগান পাইপলাইন স্থাপন করা, যার ফলত নগরবাসীয়ে উন্নত আর অধিক নির্ভরযোগ্য পনীয় জল সেবা লাভ করিব। এই আসনি অঙ্ক হিসাবে 2.2 লাখ লিটার ক্ষমতা সম্পন্ন একটা গর্ভস্থ জলধারা নির্মাণ করা হব, যিয়ে পানি সংরক্ষণ আর বিতরণ ব্যবস্থা অধিক শক্তিশালী করে তুলিব। জিলা প্রশাসনের বিষয়াসকলে জানা মতে এই জলধারাটি গ্রেটার হাফলং জল যোগান আসনির এক গুরুত্বপূর্ণ অঙ্ক। ইয়ার নির্মাণ নগরখনের বর্ধিত পানির চাহিদা পূরণ করার লগতে বাসিন্দা সকলক নিরাপদ আর পর্যাপ্ত পনীয় জল যোগান নিশ্চিত করা উল্লেখযোগ্য ভূমিকা পালন করিব। উচ্ছেদ অভিযান আরম্ভ হওয়ার লগেলগে এই বহু প্রতীক্ষিত প্রকল্পর স্থলভাগত কামও আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়েছে। প্রায় 1.5 বছরের ভিতরে প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই আসনিয়া হাফলঙর পনীয় জল বিতরণ ব্যবস্থার মানদণ্ড আর নির্ভরযোগ্যতা যথেষ্ট উন্নত করার লগতে নগরখনের দীর্ঘমেয়াদী উন্নয়নত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিব বলে আশা করা হয়েছে।
1: জিলা রেহরূপ আজিলৈ ইমানে, আন এখন জিলা রেহরূপর সৈতে কাইলৈ পুনৰ লগ পাম এই একই সময়তে। নমস্কাৰ।

0: দিলে যে
1: তার মানে
0: মানেটো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
1: কি হয়
0: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখীরতে মোহর খুঁটি
1: মানে
0: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: আধুনিক গীতর অনুষ্ঠানত শিল্পী শিখা বৰাৰ কণ্ঠত এইবাৰ নলিনী ৰঞ্জন বৰঠাকুৰৰ ৰচনা।

0: শ্রোতাই ইমান পরে আলেখ্য সাহিত্যিক পদ্মনাথ গোহাঁইবরুয়ার প্রথম খণ্ডটি শুনিলে। আলেখ্যখনির রচনা আছিল মহেন্দ্র কুমার নাথর। এই আলেখ্যখনির কথাংশত ভাগ ললে উপাসনা শর্মা আর রঞ্জিত বরায়। অন্যান্য চরিত্রসমূহ রূপায়িত করিলে জান তালুকদার, প্রতিভা বরা, গৌতম পাঠক, নিতুমণি কলিতা, অবনী বরা, শঙ্কর দাস, তাজ হুসেন, ইমতিয়াজ হুসেন আর চিত্রামণি বড়োয়ে। আলেখ্যখনির বাণীবন্ধন আর সম্পাদনা চিত্রামণি বড়োর আর প্রযোজনা পল্লবী কলিতার।
1: শ্রোতাই ইমান পরে, মহেন্দ্র কুমার নাথর দ্বারা রচিত আলেখ্য সাহিত্যিক পদ্মনাথ গোহাঁইবরুয়ার প্রথম খণ্ডটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর।

শ্রোতা ইমান পরে হিন্দি বোলছবির গীতর অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। অনুষ্ঠান প্রচার করা হয়েছে মিডিয়াম ওয়েবর 266.66 মিটারত, কিলোহার্জ 1125-ত আর FM ব্র্যান্ডর 102.4 মেগাহার্জত। শ্রোতাসকল, এতিয়া আমার স্টুডিও ঘড়িত সময় হয়েছে নিশা 10:30 আর ইয়ার লগে আমার আজির এই অধিবেশনেরও ইমানতে অন্ত পড়িল। আমার কেন্দ্রের পরবর্তী অধিবেশন মুক্তি করা হব কাইলৈ পুৱা 5:55 FM ব্র্যান্ডর 102.4 মেগাহার্জত। আমার কেন্দ্রের বিয়লির নিয়মীয় অধিবেশন মুক্তি করা হব।